0: প্রজ্ঞান একাডেমি সেকেন্ডারি স্কুল ভদ্রপুর ঝাপা।
1: একদিন দেখিনস।